0: শ্রী ঠাকুরা প্রশ্ন বিচার জিও রেডিও নেটওয়ার্ক।
1: তাই আহিলে শুনদেই হুনুহুন্ছ উজ্যালো রেডিও নেটওয়ার্ক কাঠমান্ডুমা 90 মেগাহার্জ। অব শুননা সক্নুহুন্ছ চিত্রলহর।